0: করবি মারতে না কাউবি
1: সারে দেশ কো দেখ রহে হো মত
2: অবর উপদেশ
0: আপনা করে
2: আপ তো